করলাম ওকে আমরা হাই শো ঘুমা ফাটে না ফুকু তো ফের ইটা বাগে পেছে তো কাবে আমরা এই জমিন ওয়ালি হ্যাঁ না খাইও না ইয়োগো